0: নিয়েও এলো লগা সবার সবা পুরা যা লানের
1: aduh nya aneta sikunal rikas sakilat abus kana iga burung
2: coba itu
1: hebat.